0: ওঠা মাজা কিং, ও মাজে কিং।
1: পর বাত তো ওই রয়েগি না কি মে উসে জানে দু, বস থোড়া সা ইন্তজার।